বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি।